প্রচার কল অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমৎ ভাগবত আকাশবাণী বলাঙ্গীর পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছো আকাশবাণী কটক কেন্দ্রর।

0: ভীষণ যন্ত্রণা হুয়ে কিন্তু রক্ত বুহে না অত্যধিক চাপ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে অধিক কোষ্ঠকাঠিন্য মলদ্বার মাংসপেশী অধিক বল প্রয়োগ হুয়ে যা কি অধিক আভ্যন্তরীণ উদর চাপ যোগু হয়ে থাকে অর্শর প্রধান কারণগুলো হচ্ছে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য শরীরে আভ্যন্তরীণ উদর চাপ বড়া দ্বারা মলদ্বার মাংসপেশী চাপ বড়ে দীর্ঘ সময় ঝাড়া বসা কুন্থাইবা ও বল প্রয়োগ পূর্বক ঝাড়া হওয়ার চেষ্টা করা গর্ভাবস্থা বৃদ্ধাবস্থা বংশানুক্রমিক কারণ তন্তুজাতীয় খাদ্য অভাবর টাণ ঝাড়া হওয়া পুরুণা অত্যধিক অম্লরোগ বা পুরুণা গ্যাস বেমারি গোটে জায়গায় দীর্ঘ সময় ধরে স্থির হয়ে বসা শারীরিক পরিশ্রম ও ব্যায়ামর অভাব মোটাপণ বা মেদবৃদ্ধি বা ওজন বৃদ্ধি দীর্ঘদিন ধরে তরল ঝাড়া হওয়া ইত্যাদি অর্শরোগর লক্ষণ গুড়িক হচ্ছে ঝাড়া বসা সময় ঝাড়া বসা পরে কিংবা ঝাড়া সহ মিশি রক্ত পড়ি থাকে ঝাড়া বসা সময় ও ঝাড়া বসা পরে অতিরিক্ত যন্ত্রণা হুয়ে অর্শশিরে এক প্রকার ফুলা সৃষ্টি হুয়ে মলদ্বার ভারি জোরে কুণ্ডাই হুয়ে মলদ্বার ভিতরে ও চারিপটরে ভারি জোরে জলাপড়া হুয়ে মলদ্বার নিকট শিরাগুড়িক ধগধগ হয়ে বিন্ধে ও যন্ত্রণা হুয়ে অর্শরোগ পাই হোমিওপ্যাথির সফল চিকিৎসা রয়েছে প্রারম্ভিক অবস্থায় উপযুক্ত ডাক্তার পরামর্শ নেওয়া আবশ্যক সমস্ত লক্ষণ যথা অত্যধিক রক্তক্ষয় যন্ত্রণা পোড়া জ্বলা মলদ্বার কুণ্ডাই হওয়া ইত্যাদি সঠিক হোমিওপ্যাথিক ঔষধ সেবন দ্বারা খুব শীঘ্র ভালো হয়ে থাকে হোমিওপ্যাথি ঔষধ দ্বারা অর্শরোগী দীর্ঘস্থায়ী তথা ফলপ্রদ সুস্থতা লাভ করে হোমিওপ্যাথি রোগর কারণ সহ এর লক্ষণ এবং রোগর লক্ষণ কতবে বড়ুচি ও কমুচি খাদ্য শৈলী ও জীবনচর্যাকে লক্ষ্য করে ঔষধ নির্বাচন করা যায় অর্শ পাই সিজ ব্যাথ অত্যন্ত জরুরি এতে অল্প উষুম পাড়ে রোগী যদি মলদ্বারক বুড়াই রাখি বসে তবে তাকে বহুত আরাম লাগিব কিন্তু সন্তুলিত আহার তন্তুজাতীয় খাদ্য শারীরিক ব্যায়াম মেদ হ্রাস মধ্যে মধ্যে চলাবুলা করা অর্শরোগী পাই অত্যন্ত জরুরি ঔষধ সেবন সহ কতক বারণ যথা রোগী বেশি তেল মশলা লঙ্কা গুণ্ড সোরিষ বটা অতিরিক্ত খটা খাদ্য বাসি খাদ্য খাইব না অতিরিক্ত মাংস বা চর্বিজাতীয় খাদ্য খাইব না তটকা পনিপরিবা ও ফল খাইবা দরকার সঠিক আহার গ্রহণ করা সহ ঔষধীয় চিকিৎসায় রহলে নিশ্চিত রূপে অর্শরোগী স্থায়ী ভাবে রোগমুক্ত হয়ে সুস্থ হয়ে পার
1: শেষ হলা আমার স্বাস্থ্য আজ এ শুণুলে অর্শরোগর হোমিওপ্যাথিক চিকিৎসা আলোচনা করে ডাক্তার বিক্রম কেশরী মিশ্র শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটর তথা 972 কিলোহার্জ যোগে সময় বর্তমান সকাল 7:15 শুনন্তু ওড়িয়ারে সংবাদ
2: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা দুই দেশ গস্তর তৃতীয় পর্যায়ে আজ ফ্রান্সে পৌঁছিবে প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানক 140 কোটি ভারতীয় ও ভারত স্লোভাকিয়া সম্পর্ক প্রতি সম্মান বলে কহিলে শ্রী মোদি অযোধ্যা রাম মন্দিরে দান ও মূল্যবান সামগ্রীর আত্মসাত সম্পর্কে আজিঠার আরম্ভ হব তদন্ত প্রকাশ পাইলা চলিত বর্ষর সিভিল সর্ভিস প্রিলিমিনারি পরীক্ষাফল এবং ফিফা বিশ্বকপরে স্পেন সহ ম্যাচ অমীমাংসিত রখিলা ক্ষুদ্র দেশ কেপ ভার্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঙ্ক দুই দেশ গস্তর তৃতীয় পর্যায়ে আজ ফ্রান্সর এভিয়ানে পৌঁছিবে সেঠারে সে জি7 সম্মিলনীরে অংশগ্রহণ করিবে ফ্রান্সে পৌঁছিবা পরে ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রন শ্রী মোদিঙ্কু ঔপচারিক ভাবে স্বাগত করিবে এই সম্মিলনী কালে প্রধানমন্ত্রী কানাডা ও যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীঙ্ক সমেত অন্য বিশ্ব নেতৃবৃন্দঙ্ক সহ দ্বিপাক্ষিক আলোচনা করিবার কার্যক্রম রয়েছে ফ্রান্সর এভিয়ানঠারে 52তম জি7 শিখর সম্মিলনী গতকালি আরম্ভ হয়েছে বিশ্বর অগ্রণী অর্থনীতি সম্পন্ন দেশগুলির নেতামানে এতে বিভিন্ন প্রমুখ আন্তর্জাতিক আহ্বান উপরে আলোচনা করুছন্তি ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রন প্রমুখ আন্তর্জাতিক আহ্বানর মোকাবিলা পাই মিলিত ভাবে কার্য করিবে।

প্রচার কল গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানস আকাশবাণী বলাঙ্গীর প্রচার করুছ পারম্পরিক গীত আজ এ শুণত ছন্দ প্রথমে উপেন্দ্রভঞ্জ রচনা কণ্ঠদান করেছেন সুমিত্রা গরাবড়ু।

0: বুদ্ধু,
1: নোয়াকার জিতিবার মৌকা? ওয়াও, বাপানকু সারপ্রাইজ দেবি। অল্প কিছু তো ডিটেলস ভরিবার আছে।
2: রহি যা বুদ্ধু।
3: কোন এভলি পপআপস প্রতি সাবধান রহ। স্ক্যামার্স পার্সোনাল ডিটেলস র ভুল ইউজ করি পারন্তি।
0: হ্যাঁ। ও।
2: তু বুঝি গলু না? রিল্যাক্স।
1: কিন্তু কার জিতি যাইতিলে? বাপা হোমওয়ার্ক করাই ন থানতে।
3: আরবিআই কহে স্মার্ট বন কুল রহ।
4: এথর পুরাতন রচনার অন্য এক ছন্দ কণ্ঠদান করেছেন রাখালচন্দ্র মহান্তী।

প্রচার করল হিন্দি কথাচিত্র গীত। আকাশবাণী বলাঙ্গীর এথর শুনন্তু ওড়িয়া কথাচিত্র গীত। কথাচিত্র মো প্রেমী মো পাগল, শিল্পী কৃষ্ণা বেউরা, গীতিকার জিতন, সঙ্গীত অভিজিৎ মজুমদার।

এথর কথাচিত্র জানকী কসম, গীতিকার সমীর, সঙ্গীত নদীম শ্রবণ, কণ্ঠদান করেছেন অনুরাধা পড়ুয়াল এবং কুমার সানু।

0: প্রচার করল রামদাস বিরচিত দার্ঢ্যতা ভক্তি। আজ এথিরে শুনিলে বিশ্বম্বর দাস সম্বাদর প্রথম ভাগ।
1: মা মা দেখুন তো এথর রাশন কার্ড রে কত চাউল মিলিছি।
2: আরে বহু এত চাউল কোঠু আনিলু কি দেলা
1: কি আউ দব মা আম সরকার দেইছন্তি মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা আরম্ভ হইছি পরা এবে আমকু মুন্ড পিছা 5 কিলো নহ 10 কিলো চাউল সম্পূর্ণ মাগণারে মিলুছি।
2: আরে বা এইটা তো ভারি ভালো কথা সরকার আম দুঃখ বুঝিছন্তি।
3: মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা 3 কোটি অধিক ওড়িশাবাসীকে মিলুছি অতিরিক্ত খাদ্য সুরক্ষা। ওড়িশা সরকার আপনার সুখ দুঃখর সাথী।
4: সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহিত মিলেট্র প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর সম্ভার। হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী বেশ আকর্ষণীয় এবং প্রতিটি মিলেট সামগ্রী শুদ্ধ ও স্বাস্থ্যপ্রদ। জুন 12 রু 16 তারিখ পর্যন্ত এথরর রজ মৌজকু আহুরি উল্লাসরে ভরিবাকু যাউছি সুভদ্রা শক্তি বাজারর স্বতন্ত্র রিহাতি। এথর রজরে স্বতন্ত্র মজা সুভদ্রা শক্তি বাজার স্টার স্কুল পাখ ইউনিট 8 SIRD পরিসর ভুবনেশ্বর।
5: বনস্তে ডাকিলা গজ গাঁঠু সহরে রজ মৌজ রজ দোলি মা মানক হাত তৈরি পিঠা পসরা মিঠা পানর নিয়ারা স্বাদ এসবুকু এথর রজরে সুভদ্রা শক্তি করেছি আহুরি সমৃদ্ধ। এসেছি মা মানক হাত তৈরি আরিসা কাকরা মন্ডা চকুলি ও অন্যান্য সুস্বাদু পিঠার মহক রজরে পৌঁছুছি আপনার নিকটরে। জুন 12 রু 16 তারিখ পর্যন্ত ভুবনেশ্বর শহীদনগর ঠু নেই এসপ্ল্যানেট ইনফোসিটি নন্দনকানন ও সহরর প্রমুখ স্থানরে বুলুছি পিঠা অন হুইল। এহা কেবল পিঠার সম্ভার নুহে এহা হেউছি আম পরম্পরা ও নারী সশক্তিকরণর পরিচয়। আসন্তু এহি রজরে ওড়িশার খাঁটি পারম্পরিক পিঠার মজা নিয়ন্তু এবং সুভদ্রা শক্তির প্রয়াসকু সমর্থন করন্তু।
0: আকাশবাণী বলাঙ্গীর প্রচার করুছ সুগম সঙ্গীত। প্রথমে শিল্পী সুপ্রভা পাঢ়ী, গীতিকার দেবীদত্ত মহান্তী।

0: শ্রোতা বন্ধু, আমদেশ ভারত এবে বিকশিত দেশ ভাবে বিশ্বরে না করা উদ্যম জারি রাখি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি 2047 মশিয়া সুদ্ধা যে বিকশিত ভারতর আহ্বান দিয়েছেন তাকে পূরণ করিবা পাই আমার সম্মিলিত উদ্যম জারি রয়েছে। এবে কেন্দ্রে সরকারকু 12 বর্ষ পূরিছি। চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়াবর্গ সর্বাঙ্গীন বিকাশ দিগরে অনেক পদক্ষেপ নিয়েছেন আম সরকার। এই অবসরে আজ রয়েছে আলোচনা কেন্দ্র সরকারক 12 বর্ষ এ সম্পর্কে আলোচনা করছেন লেখিকা তথা গবেষিকা অনসূয়া মিশ্র।
1: স্বাধীন ভারতর 15তম প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদি 2014 মসিহা মে মাস 26 তারিখে প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিলেন। সেই দিন ঠার ইতিমধ্যে 12 বর্ষ পূরণ হয়ে সারা। ভারতর গরিব লোক, অন্নদাতা, যুবপিঢ়ি এবং মহিলাকে সশক্ত করা উদ্দেশ্যে তাঁর স্বপ্নকে বিভিন্ন যোজনার নাম দিয়ে আম দেশকে এক সশক্ত তথা সমৃদ্ধ দেশর গৌরবরে গৌরবান্বিত করাই পারিছেন। আর্থিক ক্ষেত্রে আম দেশর স্থান চতুর্থরে পৌঁছিবা আমি কম গৌরবর কথা নুহে। সেইপাই প্রধানমন্ত্রী মোদি সমগ্র পৃথিবী নিজের স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিছেন। ভারতকে আগে নেবার মুখ্য ভূমিকা গ্রহণ করেছিবা তাঁক কল্পনার যোজনাগুলিক মধ্যে ফোকাল ফর লোকাল বা স্থানীয় পদার্থর চাহিদাকে সম্প্রসারণ করে দেশ বিদেশে পৌঁছাইবার প্রয়াস, তাপরে স্টার্টঅপ ইন্ডিয়া নামক যোজনার ছোট ব্যবসায়ের বড় ব্যবসায় পাই আর্থিক সহায়তা যোগাইবা, বিকশিত ভারত খেলো ইন্ডিয়া নামক যোজনা মাধ্যমে যুববর্গকে খেল প্রতি আকৃষ্ট করা এবং সেইপাই স্টাডিয়াম নির্মাণ ঠারু আরম্ভ করে খেল সরঞ্জাম যোগাইবা যায় সব আবশ্যকতাকে পূরণ করা পাই এবে প্রাধান্য দিয়া যাচ্ছে। ভারত বর্ষে থাকা যুবক মানক সংখ্যাকে নেই ভারত বর্ষকে এবে যুব ভারত বলে কুহযাও। আমার যশস্বী প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম জরিয়ারে ঘরে ঘরে তাঁকর স্বপ্নকে পৌঁছাইবা সহিত বিভিন্ন বর্গরে উৎকর্ষ হাসল করেছিবা লোকমানকু প্রশংসা করিবা এবং সেমানক সহিত কথাবার্তা করি অন্যমানকু উৎসাহিত করুছন্তি, যাহাপাই আমি খুব খুশি অনুভব করুছু। এবে আমি আলোচনা করিবা ভারতর মহিলা মানক পাই মোদীকর কোন সব যোজনা কার্য করুছি এবং সেইপাই আম মহিলা মানে কিভাবে লাভান্বিত হয়ে পড়ছেন। মহিলাঙ্ক পাই কার্যকারী হেউথবা যোজনা মধ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনা জরিয়ারে প্রায় 30 কোটি মহিলা

0: দাদা জুহার।
1: জুহার বাবু, জুহার জুহার। সব বনে বনে তো বাবু?
0: হ্যাঁ বনে বনে দাদা, চালিছে দুঃখে সুখে।
1: হ্যাঁ ঝালমল নিথরে গির ফিরুছে কেন আড়ু, তো হেতে লাই পজরালি
0: যে দাদা।
1: হ্যাঁ বাবু,
0: এই বর্ষ এটা চাষবাসর লাগে টিকে লাগি পড়বাকে হচ্ছে কি নি?
1: হ্যাঁ বাবু, দেখো কানা চাষিয়ার আর কেতবেলে ফুরসত, গুটে উতরু গুটে, গুটে উতরু গুটে, গুটে গুটে কবার এন্তা লমই দিছিন
0: বুঝল।
1: আর আগরু যদি প্রস্তুতি করে না রকমা ঠিক বেলকে বড়া হরবট হবাকে পড়ছি।
0: হয় হয় হয়। তারপরে আর গুটে কথা দাদা, এটা তো খালি চাষ বলে ধান চাষ বলে নাই হুয়ে। ধান চাষকে টিকে আগরু আরম্ভ করে দেলে ফেন ভিনে ভিনে চাষ অছে কি নি?
1: হ্যাঁ হে কথা তো কুজে মুই, যে আমার কবার বুতা কেতবেলে ফুরসত নেই, গুটে উতরু গুটে কবার বুতা হবা বলে সে ভিতরে আমাকে চাষর কাম মানুষ সজিল করে রাখবাকে পড়বা। কাই বিহন করব এদের খরিফ ঋতুরে, খত সার কেনতা করমা, আর উষো গোসা কেনতা করমা, কেনতা করে পলহা রুইমা, কানা করমা, বর্ষা কেনতা হবা, ই সবু কথা ভাল বিচার কলা বেলকে ঘায়ে ঘায়ে এন্তা অর কলে পকাই দৌছে যে আমি চাষ তি লাভ নাই ন বলি বি খোপটে চাষি ঘায়ে ঘায়ে কহি দেশন। কিন্তু কথা হচ্ছে বাবু, দেখো যা বেল পরিস্থিতি আসু, যা সমস্যা আসু, সে সমস্যা হোক আরু কেনসি বি রকমের অসুবিধা, তাহাকে পুরা করবার লাগি হলে আমার চাষি ভাই মানুষ সমিয়া জানিকি চাষর কবার উসরাবারকে পড়বা।
0: নিহাতি নিহাতি, কেঁথির লাগে বলে চাষ কামর লাগি নিহাতি হিসাবে আমি যদি যোজনাবদ্ধ হিসাবে কাম করমা বলে কামটা ঠিক সমিয়ান সরবা।
1: সেথির লাগি তো বাবু দেখো, আমার অঞ্চলর খুবটি জমি হচ্ছে মাল আট এন্তা প্রকার জমি, বাহাল জমিতে তো আমি ধান চাষ করুছু, কিন্তু ইহাতে সরকার কহুছন যেতকি আট জমি মাল জমি অছে এই জায়গা মানুষ অণ ধান ফসল কর বলি।
0: অণ ধান ফসল?
1: হ্যাঁ
0: বলে এই যান কুদু মুড়িয়া গুঞ্জি এন্তা টাকা দাদা?
1: খালি কুদু মুড়িয়া গুঞ্জি নেছে বাবু।
0: হ্যাঁ
1: ডাল জাতীয় বি হেলা, তোমার মেকা হেলা, ইনতাড়া মানে করবার লাগি সরকার কহুছন। আর আর গুটে জিনিস ইথি অছে, সেটা হচ্ছে গুটে রকমের ফসল চাষ নাই করি গরি অলগা অলগা রকমের ফসল মিশাই গরি চাষ কর বলছ
0: সবুকে।
1: হ্যাঁ
0: বনে হবা এটা?
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: বাবু দেখ, এটাকে কহুছন ফসলর বিবিধীকরণ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: দশ দাড়ি রাহাড়ি দেল।

শ্রোতাবন্ধু, চলিত প্রসারণক এইটি শেষ করা পূর্ব কই রকুছু আগামীকাল আমার প্রাত অধিবেশন কার্যক্রম সম্পর্কে। আগামীকাল আমার প্রাত অধিবেশন আরম্ভ করিবু সকাল 5:53। সকাল 6:05 প্রচার করিবু আরাধনা কার্যক্রমের কতটি ভক্তি সঙ্গীত। আম পরিবেশ সকাল 6:30। আগামীকাল এতে রয়েছে সুশ্রীতা সাহুঙ্ক সংক্ষিপ্ত আলোচনা, পরিবেশ প্রদূষণ এবং জলবায়ু উপরে এর প্রভাব। অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 483তম ভাগ প্রচার করিব সকাল 6:35। 7:25 ওড়িয়া ভক্তি গীতর কার্যক্রম। বিহন কিণিবা আগরু কিছু জানিবা কথা, ইয়ে হচ্ছে আগামীকালের চাষরহাল কার্যক্রমের বিষয়বস্তু। শুনিপারিবে সকাল 7:35। 7:40 গোস্বামী তুলসীদাস কৃত ভক্তি সঙ্গীত ধারাবাহিক শ্রী রামচরিত মানস। পারম্পরিক গীতরে প্রচার করিবু চম্পু সকাল 7:50। 8:30 হিন্দি কথাচিত্রর গীত। 8:45 প্রচার করিবু ওড়িয়া কথাচিত্রর গীত। সকাল 9:00 কেন্দ্র সরকারঙ্ক 12 বর্ষ পূর্তি অবসরের বিশেষ কার্যক্রম শুনিপারিবে আকাশবাণী কটকরু। 9:35 শুনিপারিবে বিবিধ ভারতী কার্যক্রম। ইয়ে থিলা শ্রোতাবন্ধু আগামীকাল আমার প্রাত অধিবেশন কার্যক্রম সম্পর্কে। বর্তমান সময় রাতে 11:12। এতে সহিত এইটি শেষ করুছু চলিত প্রসারণক। আগামীকাল পুঁ আমার প্রসারণ আরম্ভ করিবু সকাল 5:53। তাহলে শ্রোতাবন্ধু আজপাই বিদায় দিয়ন্তু। শুভরাত্রি। জয় হিন্দ।